0: আসসালামু আলাইকুম, আকাশবাণী কারগিল কানা আছিনমনি প্রোগ্রাম পো ফচুপা গাচায়ানতি খদমতলা হাজির সোসেত গাচি জুনা সালাম পো খদমচেন সোশি কেলেরিন মচে আছিনমনি প্রোগ্রাম না বাখান আছিনম কাকফোনন রদামায়ো দিয়ান তা সগার গার জুকসুত না নন মিছন মে দিয়ান গামসিন মনন বু জুকসে দুকতুক চানা দিন প্রোগ্রাম পেনুক সপসনাল লাঙ্গাস ওয়াকাল ফর লোকালি স্কুলা ইয়ান্তি খদমাল আসপেরা সুমজারে দিয়ান ওয়াইল্ড লাইফ উইগি দি হপ্তা ডুলে তেনসুক দেফরেস দি স্কুল ইয়ান্তি খদমাল আসপেরা সুমজারবি ফ্রালুকস বেদ ওয়াকাল ফর লোকাল লি মতলব পো মাকামি মাসনুআতুল্লাহ তরজি তংচা ইয়ং দোনি নশির বাচা দি তোন পো মাকামি কারিগারুন লাকশেস সাগেদ খানুন ইয়ং চুংচে কারোবার কারোবারুনি তেয়ারি পাখানি সামানুন গুন চুকচা মাকামি মাইশাত পোর তনফো চোচা ইয়ং রোজগারি মোকা পেদা বাচা মাকামি মাসনুআতুন গুন চুকচা মাকামি হুনারুন ইয়ং রঙে এলাকে মাইশাত পোর তনফো চোচা নাতি মাকামি চালাগুন নি পেহচান ইয়ং খুদকাফিল চোচা নাতাঙা দি হপ্তাও নাতি সগনাং দুঃখানুনি স্টকছাগুনি হপ্তা জেরে মাল্লাখ্যনীয় তেনচুক দি হপ্তাও ছানা দি হপ্তাও বাহারাত্যাং লোলেকা অক্টোবরি নিশিকানা অক্টোবরি অক্টোবরি রগিয়াত সাকপা মাল্লাখ্যমাচুক দি তোন পোখরাং ছগনাং দুঃখান স্টকছাগুন বিয়াবিউন ইয়া সংস্থিউন ইয়ং খনি কদরাতি শেষদেবাসী ইয়ৎখানুনি হেফাজতি বারিয়াং নুক নাতি মীমাংসুল্লা শ্যাং স্কুল পেদা বেমিংনা দি হপ্তাও মালাখ্যং সেনচুক দি হপ্তে তুসলা মকামি ইউলুন্যাং আগাহি প্রোগ্রাম রিক শ্যাং স্কুলি প্রোগ্রাম রিক মাল্লাখ্যং মাচুক রেলিয়া বাচুক সেমিনার বাচুক মাজমুন বেচুক ইয়ং ফুটি নুমাইশ ইয়ং দুচসলা দি সেমিনারুন মাল্লাখ্যং মাচুক জঙ্গালি স্টকছাগুন নাতি মাহলিয়াতি নিজামি খাকচান পুয়েক ইনচুক জঙ্গালং ইয়ৎখান জানুয়ারুনি তাহফুস না সিরিফ হায়াতিয়াতি তানাও বারকরার জাকপা মিংনা ছাছা ইন বালকি লেখমো লুং লেখমো ছু ইয়ং মুতাওয়াজিন মাহলি ফিয়া খাকচান ইনচুক জঙ্গালি স্টকছাগুন বিয়াবিউন নুন গামে তাহফুস কতরত ইয়ং নাতি ইয়ংমি মিছেনি তাহফুজ ইনচো কাসানিংস পেরাদা কাজাকসে ইয়ান্তং সুপতি সুক ফিলিপ চুগে ছানা দিং আতি সুরেরং দিকা নমো ফাতিমা না জারা বাতুল্লাস কে জুকসে কিওসত আসসালামু আলাইকুম নমো পা কাসা নমো পা ইয়ান্তং ইসকা শেস সাফখানি জুকসে জু ছানা আতি প্রোগ্রামে খানুল্লা ইয়ান্তেস দিশে সিবারাং নুস পেরা রিমোল নাকি গাতাং শেস পচাম চি সাজান হাজু ইয়ানি শেস পো গাতাং ফ্রুন লাসাবে মিনা চিবার উশিন দিসকোলা ফেসবুক সেনলা বখশিস
1: কাসা দিনাম জাং নো হা শেস ইউত বামানা খাকচানিন চা জেরনা গাতং গাতাং থং মা ছেত কি দুনিয়াত পোমানা তেজি নায়াম বো গুরজা খিওনো থা দুনিয়াত পোমানা জলদি ছেনো থা গুরজা খিওনো শেস পোগা ফ্রু ফ্রু চিকলামানা জরুরি ইন গাউস গাতাং গাতি গাতাং থং মা ছেত কি দি জামানিয়াং নো দা খান টেকনোলজি মানা স্কেতে নো থা টেকনোলজি গাতাং কাফি আগে ছেনো দা খান এআই জেরে গাতাং থং মা ছেত জামশিক এআই কাতাং দেনা ছেনো আগে ছেনো এআই ওয়াজে সে কাতাং ফ্রুন লা কাফি দেনা ছেনো হেল্প ছেনো থা গাতিস আগর কাতো আসলি ঠিক বাসে ইউজ বানায় কাতো এআই গাতাং কাফি হেল্প এনো দেখলা কাসাজু শেষ পমানা জরুরি ইন পয়া ফ্রুনে ফিল্লা দেখা না গাতাং পাতা হাচিন কি ফ্রু খুরি নঙ্গোসলা চামশিক ভেলি গো তেন চুজরে খা গাচুক নয়া গাচুক ডিসিপ্লিন গাদুক চেন হা গাচো ছিমি ছুনচে ইজ্জত বচেন গাচো ডিসিপ্লিন না মুদুক চেন গাচো টিচার না মসপেরা তাং চিন গাচো ফ্রু না মসপেরা তাং চিন জরে খো ইয়াং চিক না মো কমিউনিকেশন স্কিল পো পাতা হাচিন কি ইয়াং চিক না মসপেরা উচি বাস তাং চিন চু খা খে নঙ্গোসলা ডিসিপ্লিন অং চিন গা ফ্রি নঙ্গোসলা শেষ সোদ না কাতো খে নঙ্গোসলা ডিসিপ্লিন ইয়ং চিন পাজুয়া দেনা চোসলা গাতাং ইনসান এ নঙ্গোসলা শেষ সোদ পা মানা জরুরি ইন চুক গাতি সোসাইটি ইয়াং গুর্জা খেউ মে ফিল্লা হা খোল শেষ পে ফিল্লা মানা জরুরি ইনসুগাতি দি সোসাইটিও চেঞ্জ